আহা হা হা, কিন্দার কে আবে মোর ভরা রে, কিন্দার কে আবে মোর চিরইয়া রে। মজা আগে সহি সংবারী হো তো জরুর চিঠি পত্রী মে জব আপন ভেষা সোমবার কে ইমেল পত্র আধারিত কার্যক্রম হতে তে মে আপন কে চিঠি ইমেল সামিল হই। কার্যক্রম কেসে লাগি, গীত মন কেসে লাগা থে এলা জরুর লিখ কে ভেজে। আব চলি দাদা হো, আব কিষান বাণী কে গুড বাটলে থোর কেন হট কে সমসাময়িক বিষয় মন মে চর্চা কিয়া যায়। ও আজ কে দিন ইতিহাস মে কা কা হই রহিস তে একর বারে মে থোর কেন জানকারী মনে লিয়া যায়। তো দাদা হো, পরিবার কে ধন কে লিয়ে অন্তরাষ্ট্রীয় দিবস তো ইয়ে কা হে, এ বাত মে তো সমঝ মে নি আইসোই, তো ফোর কে গুড বাট করি এ মে চর্চা কে পহলি বিষয় হবে। তো কিষান দাদা হো, এ দিবস হর বছর 16 জুন কে মানা যেত হে। একর উদ্দেশ্য